যেহেতু আমার ভাই গুলি খাচ্ছে, আমার বোন গুলি খাচ্ছে, এই স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য বা তার অত্যাচার বা দীর্ঘ ষোলো সতেরো বছরের যে শোষণ বা শাসন সেটা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য ওই জায়গাটা থেকে আমিও এই আন্দোলনের একটা পার্ট হিসাবে আমিও এই গণজোয়ারে তাদের সাথে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনে ছিলাম। মানে 20 জুলাই যে এখানে পুলিশ এপিসি গাড়ি থেকে গুলি করতে করতে যখন চলে যায় 20 থেকে 25 জন পুলিশ, মানে হচ্ছে 20 থেকে 25 পুলিশ ফোর্স কেম হেয়ার টিএসটো ভিতরে যখন ঢুকে যায়, পুলিশ আমাদেরকে মারধর করে টেনে বের করে। টেনে বের করার পরে ঠিক এই প্লেসটাতে হঠাৎ একজন পুলিশ সদস্য আমাদেরকে বলে যে হিজরা, ওই জায়গাটাতে যখন রান করে দেয় তাইম, তখনই তাকে পিছন থেকে গুলি করা হয়। তখন তাইম যখন এই জায়গাটাতে ঠিক এই সামনের যে প্লেসটাতে ওই প্লেসটাতে সে হচ্ছে গিয়ে পড়ে যায়। ওই মুহূর্তে একটা গুলি আমার ডান পায়ে লাগে, 20 থেকে 25 ফিট দূরত্বে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করি তখন সে আমাকে বলতেছে ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তাকে যে লাইভ বুলেটটা যে করা হলো সেই সেই কোনো সেই বুলেটটা কোনো পুলিশের কাছে থাকার কথা না,

0: শুরু গুলি করা শুরু করলো। তো এক পর্যায়ে আমরা সবাই মিলে আর কি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর মানে হঠাৎ করে আমার পিছন দিক দিয়ে এসে গুলি লাগছে, মানে মাথায় লাগার পর সাথে সাথে পড়ে গেছি, পড়ে গিয়ে মানে অনেক রক্ত যাইতেছিল।
1: In case after case, police and counter-terrorism units shot unarmed protesters, either indiscriminately or in point-blank executions. The level of brutality even shocked some members of the security forces. With Sheikh Hasina gone and an interim government now in power, former insiders are starting to speak out.
2: We've just been told that a senior Bangladeshi security official has agreed to talk to us, so we're on our way to meet him now. We're going to conceal his identity for his own safety, but we're hoping that he's going to be able to give us some insight into the firearms that were at the heart of the violence.
3: It's estimated that around 1,400 people were killed during this crackdown last year. What weapons do you think were most responsible for this number of deaths?
4: সেখানে কিন্তু ম্যাক্সিমামই মারণাস্ত্রের ক্ষেত্রে অধিকাংশই মনে হয় যে এটা হচ্ছে রাইফেলের দ্বারাই সংঘটিত হয়েছে বেশি। যে রাইফেলটা মোস্টলি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে চাইনিজ 56 ক্যালিবার, যেটা হচ্ছে 7.62 mm আছে আর কি, ইনটু 9 mm।
3: Do you think that it's appropriate for Bangladeshi police or any other law enforcement to be using those Type 56 rifles against protesters?
4: এক কথায় আমি মনে করি প্রোটেস্টারকে এনকাউন্টার করার ক্ষেত্রে অনুক্রমে রাইফেল ব্যবহার করাটা ঠিক হবে না, এটা আমি কখনোই সাপোর্ট করি না। রাইফেল বাংলাদেশ পুলিশের থাকা উচিত আমি মনে করি, কারণ এনকাউন্টার আদার দ্যান দ্য প্রোটেস্টার্স, যে টেরোরিজম ঠেকানোর জন্য ওটা আলাদা করে ইউনিট করতে পারে, যে ইউনিটে অবশ্যই ধরনের অস্ত্র প্রয়োজন আছে, ডাকাতির থেকে শুরু করে বিভিন্ন জিনিস। কিন্তু পার্সোনাল অভিমুক্ত যেটা, সেটা হচ্ছে প্রোটেস্টারদের ক্ষেত্রে রাইফেল ইউজটা বন্ধ হয়ে বরং এমন কিছু নন লেথাল টাইপ, যেগুলো হচ্ছে ডিসপার্স করতে পারবে এমন টাইপের অস্ত্র প্রোটেস্টারদের এনকাউন্টারের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ব্যবহার করা উচিত।
1: Type 56 rifles were created by the Chinese military in the 1950s. Bangladesh's security forces used two models, the semi-automatic carbine and the assault rifle, a copy of the AK-47 that can fire 10 rounds per second. Using open source trading data, we've tracked down a shipment of 18,000 rifles to the Bangladesh police force in 2022. The supplier is listed as Norinco, a conglomerate owned by the Chinese government. It might not be a household name, but Norinco is among the 10 largest weapons producing companies worldwide. It supplies China's own highly militarized police forces, and as police around the world move in a similar direction, Norinco has become a leader in an industry once dominated by Western firms.
5: Norinco manufacture everything from, you know, handcuffs, identity cards, surveillance equipment, through to small arms and light weapons. They have all the digital infrastructure needed to run a police force or a military force, communications, intelligence. They can supply everything to a state that a state would need for its military or police.
1: Norinco's primary customers are in the global south, where its products are more affordable than those of its Western rivals. Amnesty International has documented police and security forces in at least 7 countries using Norinco products on protesters over the past decade. They include armored vehicles, water cannons, and so-called less lethal weapons, like the NAG 38, used to launch explosive stun grenades. We requested an interview with Norinco, but got no response. Nor did we hear from the Chinese government, which oversees Norinco's parent company. But I did speak to Zhou Bo, a former high-ranking officer in the Chinese military. His 4 decades of service included 10 years dealing with South Asia.
3: Bangladesh in 2024, secured